মধুবন অনুষ্ঠানটিত এইবারিয়া লতা মঙ্গেশকর, মহম্মদ রফি আর আনন্দ বক্সির কণ্ঠত ছারস ছবিখনরীতি গীত, গীতিকার আনন্দ বক্সি, সংগীত পরিচালনা লক্ষ্মীকান্ত প্যারেলালর।

0: নয় এটি যাযাবর, ধরার বিহিঙে দীপাঙে লর, নিবিসারি নিজা ঘর।
1: ভূপেন হাজৰিকাৰ কণ্ঠৰ গীতটি শুনিলে।